আকাশবাণী বিলোনিয়া, আজ 18ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 3রা জুলাই 2026 খ্রিস্টাব্দ, শুক্রবার। স্টুডিও ঘড়িতে এখন সময় 6:03 হয়ে 55 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

0: আকাশবাণী মিলোনিয়া অনুষ্ঠানমালায় প্রথমে শুনুন অমৃতবাণী। এতে আজ শুনবেন স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ।
1: মানুষের জন্ম প্রকৃতিকে জয় করবার জন্যই, তাকে অনুসরণ করবার জন্য নয়। তুমি যখন নিজেকে দেহমাত্র বলে ভাবো, তখন তুমি বিশ্বজগৎ হতে বিচ্ছিন্ন। নিজেকে যখন জীব বলে ভাবো, তখন তুমি সেই শাশ্বত মহান জ্যোতির একটি কণিকা মাত্র। আর যখন নিজেকে আত্মা বলে ভাবো, তখন তুমি সব। নিজের ওপর বিশ্বাস না আসলে ঈশ্বরে বিশ্বাস আসে না। আমার দেহ, এই ভ্রম সকল অমঙ্গলের মূল। আদি পাপ বলে যদি কিছু থাকে, ইহাই সেই পাপ। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। এই পৃথিবী একটি বিরাট ব্যায়ামাগার। এখানে আমরা আসি নিজেদের সবল করে তুলতে। একটি চারা গাছকে বাড়ানো তোমার পক্ষে যতটুকু সম্ভব, একটি শিশুকে শিক্ষা দেওয়াও তোমার পক্ষে ততটুকু সম্ভব, তার বেশি নয়। তুমি যেটুকু করতে পারো তার সবটাই নেতির দিকে। তুমি শুধু তাকে সাহায্য করতে পারো। শিক্ষা ভেতর হতে হয়। নিজের প্রকৃতিকে শিশু বিকশিত করতে থাকে। তুমি কেবল বাধাগুলি অপসারিত করতে পারো। যে মানুষটা বলে আমার শেখবার নেই, সে মরতে বসেছে। যে জাতিটা বলে আমরা সব জানতা, সেই জাতির অবনতির দিন অতি নিকট। যতদিন বাঁচি ততদিন শিখি। মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের প্রকাশ সাধনকে বলে শিক্ষা। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধনকে বলে ধর্ম।

0: সম্প্রদায় গঠনের সঙ্গে সঙ্গে বিশ্বপ্রেমের বিরোধিতা করা হয়। যাদের অন্তরে সত্যই বিশ্বপ্রেমের অনুভূতি জেগেছে তাঁরা বেশি কথা বলেন না, কিন্তু তাঁদের কাজগুলি উচ্চকণ্ঠে ঘোষণা করে। সত্যকে হাজার রকম বাক্যে প্রকাশ করা যায় এবং প্রতিটি বাক্য সত্য। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ, এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয়। মানুষ কখনো মরে না বা কখনো জন্মায় না, মৃত্যু হয় দেহের, কিন্তু আত্মা কোনো দিন মরে না। যদি এখানে এবং এই মুহূর্তেই পূর্ণত্ব লাভ করা সম্ভব না হয়, তবে অন্য কোনো জীবনে আমরা পূর্ণত্ব লাভ করতে পারব তার কোনো প্রমাণ নেই। তুমি ঈশ্বরকে বিশ্বাস করো বা না করো, তুমি জ্ঞানবাদী হও বা বেদান্তবাদী হও, তুমি খ্রিস্টান হও বা মুসলমান হও, তোমার সর্বপ্রথম শিক্ষা হবে নিজেকে ভুলে যাওয়া। আমি নিজে যা কিছু হয়েছি, ভবিষ্যতে পৃথিবী যা হবে, তার সব কিছুরই মূলে আছেন আমাদের গুরুদেব।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 6:10 হয়ে 10 সেকেন্ড। শুরু হচ্ছে সুরাঞ্জলি, শুনবেন ভক্তিগীতি, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সুরাঞ্জলি, শুনছেন ভক্তিগীতি, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনলেন সুরাঞ্জল অনুষ্ঠানে ভক্তিগীতের শিল্পী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। এখন শুনুন আগরতলা কেন্দ্র থেকে হায়ংরি খোরাং অনুষ্ঠানটি।

0: ফুঙ্কাহাম
1: আকাশবাণী আগরতলা, তিনি ফাশা তালিয়ং তালনি শালচিনি শালমারি চিবরিরা থামচিবা তিব্রা বিশিখং জুলাই তালনি শালথাম শালমারি নৈশাইনি চিতক ইংরেজি বেশি চীনা পান্ডা নৈরা থামচিত পয়েন্ট ব্রি মিটার্স এবার সাশাইনিরা দক চিচুকু কিলো হারচ আওয়া ইংরে দঙ্গ যতনি ফাচিং ফুং কচাং ধরনের খা কাহামিয়া ফরে তাবু চ্যাং জগ চিনি তিনি ফুংনি কক বরক আওয়াই পান্ডা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্ডাও যতনন লাম সগ আও চং তিনি ব শালব্রুমনি হাই খনালায়ন কক কাহাম্র তিনি কক কাহাম চং খনালায়ন গৌতম বৌদ্ধ সাহই কলাং মানে কগ্র ব সালাংখা নিনি থিনাংনি বাকি তা ওয়ান শক্তি তাবুকনি অজরানি বাকি সে ওয়ান শক্তি তাই শাক শাকনি তমং স্লাইনা নাইদি হাইকেনি থিনাং ব কাহাম অঙ্গন পৈতনি লামা তৈমাং হিমনানি চাইতক দি হনকে নিনি লাংমা ব কেবেংমুং তাই জঞ্জাল রক ফাইগলা বুইনি বাকি পহটনি জাতিন মচং দি হাইকে নিনি লাংমা ব পহরনি লামাও ফাইনে নিনি বিশিংনি কক থাইর নন কাহাম ব খাইমান তাই হামিয়াব খাইমান আবনি বাকৈন নিনি খানো কথার খাইদি শাল কতাল কাসাই ফাইমানি হাই নিনি লাংমানব কতাল খেস লাইদি লাইথাংজা কগ্রং ওয়ানসুগৈ নিনি খানো তাপ বেলরদি আশেক জরা চং খানা লাইকা গৌতম বুদ্ধ সাইকলাংমানি কগ্র ফাইদি তাব খানা লাইন তিনি কগ্র তিনি ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি দে আও বিশি ব্রম ব্রম তিনি হাই অশালন চং পালাই ভালো তংখর দেরামংনি ইয়াকনি কাতিনানি বাগৈ বদল দলসা সিচারমংনি বিশিংতে এবা বরগনি লোয়াজি জন্মাবাই এবা শাক থারমা বাইব হনই মানো ইংরেজি বিশে নৈ সাই চার বিশি ও অপ্লাস্টিক ব্যাগন সামুঙ গবাং মাখাই থেপায়া এবা সামুঙ ফনাংমানি তে ব খসরনানি বাগৈ বাহাইকাই অমতবইমান অমন বাকি অশাল হায়ং গনাঙে পালাই যাক তাবক ফাইদি সালায়ন তিনি অশাল তামনি বাকি হায়ং গনাঙে পালাই যাকি দাম হায়ং বাতাই চিনি ভারত হাকতর তাই চিনি হাসতেব অশাল পালাইলাই দম তামনি হনমালে যাইমানক অ হায়ং নাইথক কাইতর সামই রমানি চং যতন অকন সাইমানো আওয়ার পান্থর মাইখোল বুফাংওয়া ফাং তৈমা তৈজলাং নখা হা তালসাল আথুকরি তকসা তকতৈ মশা মায়ং বাই চিনি অহায়ং হা বসেক সে গদাল যাক তাই চং ব নতৈব চিনি অ তংখর ফিয়া চিনি অ তংখর তাবুক তরক তরকে দেরামানি ফাইচিং থাংরক দঙ্গ বুফাং ওয়াফাং বলং হলং খসর রক দঙ্গ তামনি হেমানি বরক বাংমানি মারি বাংরক বাংরক নি বাকি আউচং চিনি নখুক রক তাঙিয়া বতঙ্গে মেয়া তামনি হেমালে চং টংনানি নাংমান বাকি আমি চিনি বলং হলং রং চং সকময় চিনি নখুক রক মা তাঙ আবনি ভাইচিং ব চং নি তৈমুক নি তৈ রকব পাই দঙ্গ তামনি হমবা তৈমুক নি তৈ পাইমানি বাকি চং তাবো তৈনি বাকিব বেলাই বিয়াল রক নকজাকি দঙ্গ আবরি বাকি হারোয়া কোয়াগৈ দঙ্গ হারোয়া কমা মানি বাকিব চিনি তৈমুক নি তৈ রক মথুবজাকি দঙ্গ তাই কেসঙ্গে রাবার কাইমানি বাকিব রাবার কাইমানি আসেকাই নকজাকা ছানা থাকাই চিনি ভারত হাকতর নি লগে লগে চিনি অ হাসতে হব তাইব গবাং মাখাই जंग ताबुक नुगई तंगो आपने बागी बो चीनी तंखर देरा वही तंगो भाई के हिमा राबार नी नो जो तो नागुक मनी प्लास्टिक रोग सनाम जागई तंगो जैसे प्लास्टिक नो जंग या कंगना नी हनीमान पनो ताबुक आज वारा रोगो जंग असक कई तुरक शकई जंग आमनो या कंग मानिया को आवो भाई के जंग खोसरी मन अपने बागी नो तीनी ने और साल पाल जागई तंगो छाना था के ताबुक प्लास्टिक नो शोय शोय के नो चाया हनी बो मान सुगिया पिया आशक चाहो बो हनी मान सुगिया अपने बागी जंग प्लास्टिक नो फबुई बो रोई मनिया फबुई रखा बो चीनी हानी जे तोस रोक तोमनी अबा हारवा गवां मारोक ते गवां नोक जंगनाई पिया बा शोगे रखाई बो चीनी नोकबार नीचे ले यार तोमनी अबो हामियां नाई তাই চিনি সাগ নকবার নি যে তমানে লেয়ার রক মানে চ ওই থাঙ্কা হাইকেবা কিচি গি থাঙ্কা আঙ্কাকাই সাতংনি যে তুংমানি মারি তে বো বাঙ্কো গতে আব চিনি সাগ না কাকাই চিনি বসাক রঙি পদরে পদ বেমার অঙ্গ আবন হন আল্ট্রাভায়োলেট রে আব চিনর ফাই মানো দাদাক সিদা খাই আবন কারিব প্লাস্টিক নি বাগই তে বো পদরে পদ চায়া এবা দেরা মুং নগই তো চিনি তং খরব তাই চিনি শাক কাহাম নি বখাক দিব আপনি বাগই ন ফাইদি জং ইয়া পরিশানা নাংখা জং ইয়াক বায়া থানচা খাইয়ে জং বন ভাইকেই জং প্লাস্টিক নি ইয়াক নি জং দেরা মুং নি ইয়াক নি ইয়াক আগমান ভাইকে তরক তরক খাই তে বো বন সামগ্র থেপা মানে ইয়াকি খসরি মান আপন চং নাইলাই না আপনি বাগাইন চং সিমে অ সামগ্র খাইকে যায় অফিস সামু খাইনাই রক সেবক সামু তাকাই রক তাই স্কুল কলেজ পড়নে পড়নে জগ্রব চং অ সামুনি বার যা রেরেনা নাঙ তামনি হিমালয় স্কুল কলেজ পড়নে রক বরক তাই ব কাহামকাই বরক বাই বরক ন সাকলাই মানু বংনি ককখকনি মানজমং তেবো বাঙ্গো বংনি হালক মানজমং তেবো বাঙ্গো বংনি আরি বনানি তেবো কবংমা ফান্তঙ্গো তামনি হিমালে বরক বসাইমানো চিনি হায়ং দেরাখাই বাইকে ইংনাই তাই ও হায়ং ন গখরাং জুম চিং ছাসা গখরাং খাই তন্ননি বংনি থানি ন থিনাং বো বংনি থানি ন আপনি বাগৈন জং দিনে তাই ওইসা সালাইন জং প্লাস্টিক নি ইয়াক নি বাইকে কাতিমান আপনার জিং যতন চাইতলাইন হামবাই তাই তিনি নি সালো তামো তামো পাতি খা জং তাবুক দেব খালাইন
0: তিনি সালথাম জুলাই চিদকরা চার খ্রিস্টবিশিব স্যামুয়েল ডি স্যাম্পলেন কুইবেক আ দলি পুইলা সুনাম চাকমানি অব কানারানি পুইলা ইউরোপনি ঘাটি হিনে সিনে চাকো আপনো কারিব চিচাররা দকচি থাম খ্রিস্ট বিশিও তেনেতেই সালথাম জুলাই অন আমেরিকানি গৃহযুদ্ধ নি জড়াও পিকেট আরকনি চপরপ মুংবাই চপরপ মুংন কেবেঙ্গি গেটিসবার্গ কাইসা আজাকানি যে চবা আব পাইমানি শাল চিচুকুরা থামচি চার খ্রিস্ট বিশু ব্রিটেন নি মেলার্ড বাস্পিও লোকোমেটিভ আবো দামসাও সারা নিচিদক মাইল আশুক কদক লাই আবো বিশ্ব রেকর্ড খ্লাইমানি শাল চিচুকুরা চারচি চিচুকুরা ব্রিচি চার এবা আবিশুও বেলারুস নি রাজধানী মিনস্কো নাটসির দখল খাইমানী বাকি বেলারুসনি স্বাধীনতানি শাল এবার ফিওক জাকমানি শাল নি আলাইদা খাই পালাই যাক আপনার কারিব মৃত্যু শতন জাকনি রোগনি বিশঙ্গতঙ্গ নেই সাই চিথাম খ্রিস্ট বিশু মিশর নি অভ্যুত্থানমানি এবার চেংসা জাকমানি আপনার কারিব তঙ্গ মৃত্যু শতন জাকনি রোগনি বিশঙ্গ চিচুকুরা চারচি চার খ্রিস্ট বিশু মার্কিন নৌবাহিনী কাইসা জাহাজ আবো জাহাজ নি সেমি গুলি ককমানি বাকি ইরান নি এয়ার ফ্লাইট দকরা বাচিবা আবো হাওক লাই থাংমানি বাকি আবু সালনো বেলাইখেনো জুতাকলাই পালাই যাকো আপনো কারিবু মৃত্যু সতন জাকনে রোগী বিছিঙ্গতঙ্গ চিচুকুড়া ডক চিনি খ্রিস্ট বিশু আলজেরিয়া ফ্রান্স নিথানি এবার ফ্রান্স নি সিমি ফিয়ক জাকনেই সাকলাই জাকমানি সাল চিচারা ব্রিচিব্রি খ্রিস্ট বিশু গেট অক পাখি এবার তক অব কমাই থাংসুকমানি সাল নেই জুদাকলাই পালাই যাকো আপনার কারিব তঙ্গ তিনি সালো মৃত্যু সতন জাকনে রোগী বিশিঙ্গ আচাই কতাল আচাইনে রোগী বিশিঙ্গ চিচুকুড়া সিনেচি সা খ্রিস্ট বিশু জুলিয়ান এসাঙ্গি বব আচাইমানি সাল চিচুকুড়া দকচেনি খ্রিস্ট বিশু টম ক্রুইসি চিচুকুড়া ব্রিচি চকু খ্রিস্ট বিশু বো জেলাই আচাইমানি সাল থেইনাই বুমুঙ্গনাং রোগী বিশিঙ্গ তঙ্গ নেই সাই চেনে খ্রিস্ট বিশু এন্ডি গ্রিফিট তঙ্গ চিচুকুড়া চুকুচিবা খ্রিস্ট বিশু পাঞ্চু গঞ্জেলস আপনার কারিব তঙ্গ চিচুকুড়া স্নিচি সা খ্রিস্ট বিশু তিনি তেই সালথাম জোলাইও জিম মরিসন বো থৈবানী শাল আসুক জরা খানা বাইখা তিনি শালনি মৃত্যু সদন মুংনি মোলা যা

0: আচ্ছা ভাই দিদা বো খানালাই না তিনি হোক বানি ক তিনি হোক বানি ক গ চ খানালাই না নারকরা কাইমানো রে গই ক আও চ নারকরা ছিনিও তাই নারকরা ফল ফকলানি বিশিংও কাইসা বেলে কেন না গোক মানি নারকরা চ পদরে পদ খাই চাই মানো অবনি বিশিংও নারকরা রাজা বচাও তাই নারকরা নি দাপনি কক তো চ সানানি সে ক করে নারকরাও তঙ্গ ভিটামিন ই আইরন বো মানথগো তাই অ্যান্টি অক্সিডেন্ট তঙ্গ আবনি বাকি নারকরানো চাও মলনি যত জরাও নারকরা চাওই মানো তাই নারকরা মাব মানথগো তাবুক তো কলমা মল নারকরানি দাব নিতই নঙ্গ চিনি বহগ রোগ দেয়ারা মানি এবার চিনি বহগ দেয়ারা ফুরো হাকাই যারকরা বুতই নাকাই চাও হই সাজাক দো তাই অবন কারিব নারকরানি বুতই বাই পদরে পদ খাও বিথি বরাই রোগব সুনাম জাগো হই আও আশুক জরে তো নারকরা চাম মানে ক খাকা তাই ও নারকরানো কাইনানি হিংকাই তামু খালাইনাকালাই আবনে কেসা সেলাইনো হুকবানি রায়দাতে নারকরা কাইনানি হিংকাই নারকরানি ফাংসারা বিষা তাই খাকসা অমাহাই নারকরানি ফাংসারানো কাইমাখাইনো জাকো গহনে সাজাক দো নারকরা কাইনানি হাকর হিংকাই যেন তালসা সেকাংনো খুরুই যেন আরো পটাশ ইউরিয়া তাই কম্পোস্ট রুই মা তন্না নাংনাই তাই মান খাকাই মুসকি গ্রান বো রই টনমাকাই জাগো কাইনানি সেকাংকাই সিং আরো বেবিস্টিন রুই মারানা নাংনাই ইয়ং রক থেইনানি বাকাই এবা উরি চায়ানি বাকাই নেরকরা নি হাকর উংনা নাংনাই ফুট কাইথাম গেবেন কুয়ার তাই নেরকরা ফাংচারা বাই ফাংচারা কাইমানি হেঙ্গাকাই স্নি মিটার্স উংনা নাংনাই নারকরা কাইনে ফুরু সঙ্গ মৈত নারাংনাই মুকসা তাই খাকসা যেন আরও সাকাও তন্নানাংনাই গাফরু হা ফবির নাংনাই হা আবনো নাংনাই যে হাকর চকফুরু যেন মুকসানি যে হা যেন নারক তন্মানি আহানো রৈমাংখাই বেলেখেনো জাকো গহনে সাজাক দঙ্গ ওলাখাই যেন বেড়া দমই রা নাংনাই বন মসুক যায়নি বাকি আমার হাইকাই নারকরা বুলাই গলাই তাই ওসে ফাইফর হুকাকাই যেন জাবরা ববরা গরি খাই তনা নাংনাই তাই আমার হাইকাই নাইকানি খাইকাই যেন বিশিবানী ইয়াগুলোনো নারকরাবো থাই থাই যাইমানো তাই যে বড় রক নারকরানো কায়ে বংনি রং থং রক রাগ্রনা হানাই ওয়ানচুক দংনাই রক বরক বতেই বো হোক বারনি রায়দাতেই কাইমানো তে হোক বারো থাঙে বরক যোগাযোগ খাই নাইমানো আশুক জরা চেন খালাইকা নারকরা কাইমানো রাগাই ক তাবো খালাইনে সা খাম করাইনি ক
1: খনাই তনাই রাংসাকনি তাকু বুকু তিরিনি সা খাম করাইনি ক গো ব্রনকাইটিস ব্যামানো রাগাই কক থাই যা থাই দেই খালাইনে ব্রনকাইটিস জেবলাম তেই চিনি ফুসফুসে এবার বখাস হব ম নবার হাবো আ জাগাও তুমুং কেবেং মুং নুকজা খাহানকে এবার কেবেং খাহানকে আবো ব্রনকাইটিস ব্যামারও নুকজাগো আবো বাই ততরা খেবা বুকুং বেলেখেনো খরাং গো সস খরাং গো তেই ততরা খি নংখরনাই ব্রনকাইটিস আবো ভাইরাসনি চপ্রমু আবনি পাকি ব্রনকাইটিস তুমুং ন হাতি বারসানি স্লাইবো গবাং তঙ্গি তঙ্কা হানকে আবো হামনারি ফাচিং থাঙ্গিয়া হানকে নিমুনিয়াও বাকলাই থাঙ্গি মানো আবো বাই নিনি বখানি ফুসফুস উনিয়া খেবা বখা সবম আবো বেলাইখেনো জঞ্জালো ক্লাই মানো আজরাও অ্যান্টিবায়োটিক চেসকেফানো নাংনাই ব্রনকাইটিসনি নুকজাক মুংর বেলাই কুচুকনাই ততরা খি নংখরনাই আবো তালথাম তালবুড়িনি উলো জেসকেফানো কিফিল কিফিলি ফাইফিনাই উঙ্গিয়া খেবা বিশি ব্রুম ব্রুম আজরাও হাইনহাই উংফিনাই আবনি পাকি ওয়াইসু বেলাইখেন কুচুকমানী বাড়িও তৈ কুচুকমানী লগি ও কুলুম্ব নুকজাকি বানো আমি হাইরক তুমুং কুচুকমানী গবাং কোখলাই নুকজাকা হানকে ইংয়া খেবা জখা ইংয়া খেবা হাফানী তুমুং কচাম বেমার তঙ্গি টঙ্কা হানকে আজাকাও ব্রনকাইটিস তেবো বাড়িউই মানো যে বড়র গবাং দুমা বিড়ি সিগারেট ইংয়া খেবা আমি হাই হকুনি কেফেক্টনি মানে নাই আমি হাই বড় রকনি থানিব বেলাই ডাক্তি খেন ব্রনকাইটিস নুকজাকো আবোবাই এমফিসিমা হই চিনি ফুসফুস ইংয়া খেবা বখা সববনি যে বেড়াম দঙ্গ আবো নুকজাকি মানো এমফিসিমা তুমুং নুকজাকি থাঙ্কা হানকি হামার হরনানি বেলাই খেন কেবেং মুং নুকজাকনাই আবুনি বাকি আজরাও খাকলাপ চুক সাউই থাকমানী হাই ইংয়া খেবা রবনী তংমানী হাই আমি হাইরকব নুকজাকি মানো আবনি পাকি এমফিসিমাও বাকলাইয়া সারি ইংয়া খেবা জক্ষা হাপানি আমি হাই বেড়াম বাই তেব গদালিয়া সারি সুকাং ব্রনকাইটিস বেমার দো বেলাই নাইকানি খাইনানি নাকাই রমদি যে বড় রোগ দুমা বিড়ি সিগারেট ইংয়া খেবা হকুনি মানাই নাই চানাই আমি হাই বড় রোগ চায়াউই টংনানি নাকাই এফিড্রিন তৈ টিউফাইলিন আবো হাপানি বেমারনি বিথি আবনো তুমুং হাপানি নুকজাকা হাঙ্গে চাউই তকনানি নাকাই কচাম ব্রনকাইটিস বেমারী রোগ তুমুং ইনফ্লুয়েঞ্জা এবা কংরাইনি কুচুকমা মানজাকা হাঙ্গে ইংয়া খেবা লুমখা হাঙ্গে এমফিসিলিন বা ইংয়া খেবা টেক্সাস হাইকিন আবনো চাউই মানো আবোবাই তুমুং হামিয়া হানকে নং দাদাক সিদাক সাকনাইনি রকমেবো নাইজাকনানি নাকাই আবুনি পাকি তুমুং ন বেলাই গবাং খাই কুচুগুই টংখা হাঙ্কে ততরাখি নংখরিয়া আঙ্গুই টংখা হানকে নং নগ মানথকমানি বিশিংতৈ তৈ কুতুং খাই তৈ কুতুংনি ফাপন দাদাক সিদাক বুকুং তৈ নাহারৈ বুকুক তৈ রহরনানি নাকাই ইংয়া খেবা বুকুক তৈ নাহারৈ বুকুং তৈ রহরনানি নাকাই নিনি হামানো তৈ কুতুংনি ফাপ বাই তুমুং হামা রহরো তৈ নাহারো আমি খাইকা হানকে ব্রনকাইটিস বেমারী রোগনি বাকি বুকুংনি তৈ ততরানি যে কেবেং মুং আবু কিসা হামুই দঙ্গি মানো আশুক জরা খনাবাইখ্যা ব্রনকাইটিস বেমার রোগী ককথাই জাথাই দে
0: কাবু খনালাইনে হাকে কক থুমর মহকুমা বেরেমনি মোহনপুর বিআরসি হলো

0: অবরণে লওয়াজি জমা নারক জাখা আবন কারিব খেনা হাঙ্কাকাই রংনংনি বিয়ারসি হল রসাম সামনে হান লব সাবই আবনি বাকি বাতাইলাম নারক জাখা
1: আগরতলা রামঠাকুর কলেজ সো বিশিকথামনি ডিগ্রি কোর্সনি তৈ ইউজি এনআইভি আঞ্জকমুংনি সেকেন্ড সেমিস্টার ফোর্থ তৈ সিক্সথ সেমিস্টারনি আঞ্জকমুং উংনাই তৈ চলিউই দঙ্গ আবো কাহাম করংখে তৈ তংকচাংনি বিশিংতৈ ও আঞ্জকমুং পাইরিনানি বাকি সদর বখাকস্তেনি বখাকতৈ বি এন ডাবল এস 163 দারা নরগী আঞ্জকমুংনি সারা মিটারনি বিশিঙ্গ কিসাসক রায়দা ফিনে রাজাখা আবো সাজাখা প্রফেসর ফুরংনাই ইনভেজিলেটার্স বরকনো কারৈ বরকনি সিনিমংন কারৈ রংসরংনাই রকনি অ্যাডমিট কার্ড গনাং সিনিমং গনাং বড়রক আবো রকনো কারৈ কেবো খরক সাফানো আঞ্জকমুংনি থায়ো হাবৈ মানগ্লাখনাই সাকলাই জাখা আঞ্জকমুংনি গানাগিনি আরি আমচায়ো খরক বানিসলাইবো গবাং বরক কুরুং কুথুম অঙ্গৈ মানগ্লাখনাইবো সাকলাই জাখা আপনো কারি নৈরা মিটারনি বিশিঙ্গ কেবো ফানো লাথারক দারক আমতিহাই মানৈ তৈ তঙ্গৈ মানগ্লাখনাই সাকলাই জাখা জুলাই তালনি সালপুরি সালমারিও তঙ্গ আঞ্জকমুং তৈ জুলাই তালনি সালদক সালমারিও বো তঙ্গ আঞ্জকমুং আপনি বাকি অ কেরং রায়দানো সামঙ্গ থেপায়া বড়গিয়া বড়রক এবার রাখগিয়া বড়রক বড়ক রায়দানো রুগী বড়কনি মাজরা বেরজাকাই হেনই ককমুং কাংসাও সাকলাই জাখা
0: বুসকাং রথ যাত্রানো রুগী মেলা ঘর কগলাম কুথুমলাইমানি পান্দা অংখা অবন বাহিকে কাহাম কাহিকে তলাং মানো হনে পান্দা ন রথযাত্রা অঙ্গন ই তালনি সালচিসনি সাল মানিব খুয়াই হাসতে হাঙ্কর দাগি ফাংনি কাইসা দাগি মঙ্গ হরনি দামচানি সিমি ফুঙাই দামবা জরা বারা মিটারনি বিশিঙ্গ ভারতাই বৈদেশারি বাংলাদেশনি বিশিংতি লোকরংনি থাংলা সো খাইতেনি মানা বক্সিং জাখা অমহাইন তেগাইসা দঙ্গ অবহঙ্কাকাই করবুক সাব ডিভিশন অবখাই সানজা দামদক নিশিমি ফুঙাই দামদক জরা অবব মানা বক্সিং জাখা লোকরকনি থাংলা সুখাইতানি তাই অব তঙ্গন ই জুলাই তালনি সাল চিথাম সালমারি জরা তাই কেসা তঙ্গ খোয়াইনি হিনকাকাই অব হিঙ্কাই তঙ্গন জুলাই তালনি সালছিনি সালমারি জরা যে লোকরক ই মানানো গসি উইনে হানিয়া বরং কেরংনি রায়দাতে মাজরা বেরজাগান অবহঙ্কাই বি এন এস এস 2023 163 1 আশেক জরা কক থমর খোনাবাই গিয়া তাবো খোনাবাইন সেবগো বরক তলাংমানি কক কেন্দ্র হাফাংনি আয়ুষ কক চাপ কক চলাই নকনি বিশিংতি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন উনানি মেডিসিন 2026 বিশিনি কাইসা সাকলাই মঙ্গ সাকলাই জাখা গ্রুপ এ বি সি ক্যাটাগরি নি বেকুলি তঙ্গ 179 অবহঙ্কায় অ্যাডমিনিস্ট্রেটিভ তাই টেকনিক্যাল অবন বিশিঙ্গ তঙ্গ মাল্টিটাস্কিং স্টাফ অবরংনি নাই 43 তাই ইউডিসি তাই এলডিসি ক্লার্ক ইউডিসি হিঙ্কাকাই

আশিক জোড়া তনুজা দেববর্মণি খুক্তি রেসাব জাগর সামন খানাবাকিয়া আকাশবাণী আগরতলা তাই কিসাব জোড়ানি বিশিঙ্গন খানাবাই না সংস্কৃত তাই হিন্দি কক পাই ককতমা আকাশবাণী আগরতলা অর্ণপাকিয়া চিনি তিনি ফুংনি কক বরক আওয়াই পান্দা হায়ুনি খরাং যতন হাম্বায়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে হায়গুনে খোরাং অনুষ্ঠানটি। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 6:55 হয়ে 40 সেকেন্ড। অনুষ্ঠান সূচি একটু পরেই অর্থাৎ 7টায় শুনবেন তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে। এর অব্যবহিত পরে শুনবেন 7:25 কলকাতা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ। আগরতলা কেন্দ্র থেকে পরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ যথাক্রমে 7:35 এবং 7:40। সকাল 7:45 শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস। সমাচার প্রভাত শুনবেন দিল্লি কেন্দ্র থেকে

সকাল 8:15 শুনবেন আজকের কবিতা, এরব অবহিত পরে শুনবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুলগীতি, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, শিশুমেলা শুনবেন সকাল 8:30। 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের স্পেশাল বুলেটিন, এরপরে শুনবেন 9:05 গানে গানে অনুষ্ঠান, এবং সকাল 10:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এরপরে শুনবেন 10:05 দেশবন্ধনা অনুষ্ঠানে দেশমাতৃকার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সিনিয়র সিটিজেন কর্নার থেকে শুনবেন পুরাতনী অনুষ্ঠান, শুনবেন টপা ঠুমরি বৈঠকী গান, শোনাবেন সুজয় মুখার্জি, অনুষ্ঠানটি শুনবেন সকাল 10:30। এগারোটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, এরপরেই শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ দুপুর 1:30, 1:40 শুনবেন আবারও FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে, দুপুর 2:00 মধ্যাহ্ন সংবাদ, 2:15 ধনুধান্য পুষ্পভরা অনুষ্ঠানটি শুনবেন দ্বিজেন্দ্রগীতি, 2:30 আমি নারী অনুষ্ঠানে শুনবেন সুর মল্লিকা, শুনবেন বাংলা আধুনিক গান, শোনাবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 3:00 দিল্লি কেন্দ্রের স্পেশাল বুলেটিন, 3:05 বিবিধ ভারতীর প্রচারিত অনুষ্ঠান, বিকেল 5:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজিতে সংবাদ, এরপরেই 5:10 শুনবেন জীবনের গল্প, এরপরে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনী, শুনবেন লোকসঙ্গীত বিকেল 5:45, 6:00 শুনবেন ককবরক অনুষ্ঠান, 6:30 খেতে খামারে, রাত 7:00 জানিয়ে দেওয়া হবে পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে, 7:05 শুনবেন সরগম অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত, আজ শুনবেন শরৎবাদন, শোনাবেন আলী আকবর খাঁ, রাত 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে ককবরক সংবাদ, 7:55 আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 ফোন ইন লাইভ মনোমত গান, 5:00 অনুষ্ঠানটি শুনবেন রাত 9:00, 9:30 কবিতার আকাশ, রাত 10:00 সিনিয়র সিটিজেন অনুষ্ঠান থেকে শুনবেন হারানো দিনের গান, রাত 10:30 আজকের অধিবেশনের সমাপ্তি, শুনলেন অনুষ্ঠান সূচি।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকের এই সুন্দর মনোরম সকালে বসে পড়লাম বিভিন্ন তথ্যাবলী নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ সকালেতে। আজ 3রা জুলাই 2026 খ্রিস্টাব্দ, 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, আজ শুক্রবার। জানিয়ে দিচ্ছি ইতিহাসের পাতা থেকে আজকের দিনের কিছু ঘটনাবলী। 1757 সালে আজকের দিনে মীরজাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নামক ঘাতক সিরাজউদ্দৌলাকে ছুরিকাঘাতে হত্যা করে। 1921 সালের আজকের দিনে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক সভা শুরু হয়। মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্মসমর্পণ 1941 সালের আজকের দিনে। ভারতবর্ষকে দুটি ডমিনিয়নে বিভক্ত করার জন্য মাউন্ট ব্যাটন পরিকল্পনা প্রকাশ করে 1947 সালের আজকের দিনে। 1953 সালে আজকের দিনে পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় এবং জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহণ করেন। আলজেরিয়া স্বাধীনতা লাভ করে 1962 সালের আজকের দিনে। ক্যাপ্টেন মঈউদ্দিন জাহাঙ্গীর ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে। আজকের দিনে 1990 সালের আজকের দিনে মক্কা নগরীর নিকটে মিনার সুড়ঙ্গ দুর্ঘটনায় 1416 জন হাজি মারা গিয়েছিলেন। আজকের দিনে রবার্টেডম ব্রিটিশ নব্যধ্রুপদী স্থপতি আভ্যন্তরীণ ডিজাইনার এবং আসবাবপত্র ডিজাইনার। 1728 সালের আজকের দিনে ওনার জন্ম হয়। অজিত কৃষ্ণ বসু একজন প্রখ্যাত বাঙালি রসসাহিত্যিক, জাদুকর এবং সঙ্গীতজ্ঞ। 1912 সালের আজকের দিনে ওনার জন্ম হয়। আদুর গোপালকৃষ্ণন আন্তর্জাতিকভাবে সমাদৃত ভারতীয় চলচ্চিত্র পরিচালক। 1941 সালে আজকের দিনে ওনার জন্ম হয়। অমিত কুমার ভারতীয় বাঙালি গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, সঙ্গীত প্রযোজক এবং সুরকার। 1952 সালের আজকের দিনে উনি জন্মগ্রহণ করেন। 1932 সালের আজকের দিনে স্বর্ণকুমারী দেবী, যিনি একজন বাঙালি কবি এবং সমাজকর্মী ছিলেন, ওনার আজ প্রয়াণ দিবস। ডলি আনোয়ার একজন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী, 1991 আজকের দিনে ওনার মৃত্যু হয়। 1997 সালে আজকের দিনে রথীন মৈত্র একজন বাঙালি চিত্রশিল্পী, আজকের দিনে ওনার মৃত্যু হয়। বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক সরোজ খাঁ 2020 সালের আজকের দিনে উনি মৃত্যুবরণ করেন। শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিনটি সম্পর্কে।

বন্ধুরা, স্বর্ণকুমারী দেবী জন্ম

1855 সালের, আজকেরই দুঃখিত, 1855 সালের 28 আগস্ট এবং 1932 সালের আজকের দিন অর্থাৎ 3রা জুলাই ওনার প্রয়াণ ঘটে। স্বর্ণকুমারী দেবী ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার এবং সমাজ সংস্কারক। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক। স্বর্ণকুমারী দেবী ছিলেন দ্বারকানাথ ঠাকুরের পৌত্রী এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম কন্যা। ঠাকুর পরিবারের অন্যান্য মহিলা সদস্যের যারা ছিলেন তাকে অনুসরণ করলেও স্বর্ণকুমারী দেবী প্রধানত বাড়িতেই লেখাপড়া শিখেছিলেন। তিনি তাঁর অনুজভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে 6 বছরের বড় ছিলেন। সৃষ্টিকর্ম নিয়ে বলতেই হয়, সঙ্গীত, নাটক এবং সাহিত্যে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির পুরুষ সদস্যদের সৃষ্টিশীলতা স্বর্ণকুমারী দেবীকে স্পর্শ করেছিল। 1876 সালে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস দীপ নির্বাণ প্রকাশিত হয়। ইতিপূর্বে 1852 সালে হানা ক্যাথরিন মুলেন্স তার ফুলমণি ও করুণার বৃত্তান্ত প্রকাশ করে বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিকের মর্যাদা লাভ করেছিলেন। কিন্তু স্বর্ণকুমারী দেবী ছিলেন প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক। দীপ নির্বাণ ছিল জাতীয়তাবাদী ভাবে অনুপ্রাণিত এক উপন্যাস। এরপর স্বর্ণকুমারী দেবী একাধিক উপন্যাস, নাটক, কবিতা এবং বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা করেন। বাংলা ভাষায় বিজ্ঞান পরিভাষা রচনার বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল। তিনি অসংখ্য গানও রচনা করেছিলেন। 1879 সালে স্বর্ণকুমারী দেবী প্রথম বাংলা গীতিনাট্য অপেরা বসন্ত উৎসব রচনা করেন। 1877 সালের যতীন্দ্রনাথ পারিবারিক পত্রিকা ভারতী চালু করেন। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রনাথ 7 বছর এই পত্রিকা সম্পাদনা করেছিলেন। এরপর 11 বছর এই পত্রিকা সম্পাদনা করেন স্বর্ণকুমারী দেবী। তিনি এই পত্রিকার স্বতন্ত্র সৃষ্টি করতে কঠোর পরিশ্রম করেছিলেন। 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বর্ণকুমারী দেবীকে জগত্তারিণী স্বর্ণপদক দিয়ে সম্মানিত করেন। 1929 সালে তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলন সভাপতিত্ব করেছিলেন। 1932 খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ 3রা জুলাই ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গে কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার এবং সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবীর প্রয়াণ ঘটে। আজকের এই প্রয়াণ দিবসে ওনাকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আবারও আমরা বিভিন্ন তথ্যাবলিতে ফিরে এলাম। এবারে জানব সংখ্যালঘুদের জন্য প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি, সে সম্পর্কে মন্ত্রণালয় সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে প্রধানমন্ত্রীর নতুন 15 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছে। এটি একটি ব্যাপক কর্মসূচি যা অংশগ্রহণকারীকে এবং উদ্যোগকে কভার করে, যাতে 6টি কেন্দ্রীয়ভাবে অবহিত করা সংখ্যালঘু সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত এবং দুর্বল অংশগুলিকে বিভিন্ন সরকারি কল্যাণ প্রকল্পের সুবিধা পাওয়ার সমান সুযোগ করে দেয়। সামগ্রিকভাবে সমাজে অবদান রাখা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়, সেই জন্যেই এই আয়োজন। প্রোগ্রামটির বিস্তৃত উদ্দেশ্য রয়েছে, সেগুলো হলো শিক্ষার সুযোগ বৃদ্ধি করা, বিদ্যমান এবং নতুন স্কিমগুলোর মাধ্যমে সংখ্যালঘুদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থানে একটি ন্যায়সঙ্গত অংশীদারি নিশ্চিত করা, স্বকর্মসংস্থানের জন্য বর্ধিত ঋণ সহায়তা এবং রাজ্য কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ, অবকাঠামো উন্নয়ন প্রকল্পে তাদের জন্য উপযুক্ত অংশ নিশ্চিত করে সংখ্যালঘুদের জীবনযাত্রার অবস্থার উন্নতি করা, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা এবং সহিংসতা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ। উল্লেখিত কর্মসূচির অধীনে বিজ্ঞাপিত সংখ্যালঘু যেমন খ্রিস্টান, শিখ, জৈন, মুসলিম, বৌদ্ধ এবং পার্সিদের কল্যাণের জন্য সারা দেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বা বিভাগ দ্বারা বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়। বিভিন্ন ধরনের শিক্ষাগত ক্ষমতায়ন রয়েছে, যেমন স্কলারশিপ স্কিম, প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ, মেধা কাম মিন্স ভিত্তিক স্কলারশিপ, রয়েছে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ স্কিম, নোটিফাইড সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের এমফিল এবং পিএইচডির মতো উচ্চশিক্ষা গ্রহণের জন্য আর্থিক সহায়তা প্রদান, রয়েছে মৌলানা আজাদ।

এডুকেশন ফাউন্ডেশন প্রকল্পটি, যা নবম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সংখ্যালঘুদের মেধাবী মেয়েদের জন্য জাতীয় বৃত্তি প্রদান করে থাকে। আছে নায়া সেভেরা বিনামূল্যে কোচিং এবং এলাইড স্কিম, যার লক্ষ্য হল সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র এবং প্রার্থীদের দক্ষতা, সেই সঙ্গে জ্ঞান বাড়ানো, যেখানে মোট বার্ষিক পারিবারিক আয় কম। সরকারি সেক্টর, পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে চাকরি পেতে, বেসরকারি সেক্টরে চাকরি পেতে এবং স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে প্রযুক্তিবিদ্যা পেশাদার কোর্সে নামী প্রতিষ্ঠানে ভর্তির জন্য সমস্ত রকম সুবিধা রয়েছে। রয়েছে অর্থনৈতিক ক্ষমতায়ন। শেখোয়ার কামাও, এটি সংখ্যালঘুদের জন্য একটি বিশেষ দক্ষতা বিকাশের উদ্যোগ। এর লক্ষ্য হল সংখ্যালঘু যুবকদের যোগ্যতা, বর্তমান অর্থনৈতিক প্রবণতা এবং বাজারের সম্ভাবনার উপর নির্ভর করে বিভিন্ন আধুনিক প্রথাগত দক্ষতায় তাদের দক্ষতা উন্নত করা, যা তাদের উপযুক্ত কর্মসংস্থান অর্জন করতে পারে অথবা তাদের স্বকর্মসংস্থানের জন্য উপযুক্তভাবে সহায়তা করা। শুনলেন সংখ্যালঘুদের জন্য প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি। বহুজন হিতায়, বহুজন সুখায়। আকাশবাণী, যা পূর্বে অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত ছিল, আজ আকাশবাণী, যা ভারতের একটি সরকারি সম্প্রচার সংস্থা, এটি প্রসার ভারতীর একটি অংশ। আকাশবাণী শব্দটি সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ আকাশ থেকে আশাবাণী বা দৈববাণী। 1936 সালে এমডি গোপালস্বামী তার মহীশূরের বাসভবনে একটি বেতার কেন্দ্র স্থাপন করেন এবং সেখানে আকাশবাণী শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। 1956 সালে অল ইন্ডিয়া রেডিওর আনুষ্ঠানিক নামকরণ করা হয় আকাশবাণী। আকাশবাণী ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম রেডিও সম্প্রচার সংস্থা। আকাশবাণী শব্দটি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত। হিন্দু, জৈন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থে স্বর্গ এবং পৃথিবীর মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে আকাশবাণীর উল্লেখ রয়েছে। আকাশবাণী বর্তমানে দেশ জুড়ে আঞ্চলিক এবং জাতীয় উভয় প্রকার অনুষ্ঠানমালা সম্প্রচার করে। এটি বিভিন্ন ধরনের বিনোদন, শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করে থাকে। হ্যাঁ বন্ধুরা, আকাশবাণী আবেগের কথা বলে। এটি শুধুমাত্র একটি রেডিও স্টেশন নয়, এটি অনেকের কাছে আবেগের একটি অংশ। বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী, তাদের কাছে আকাশবাণী এক নস্টালজিয়ার নাম। এটি তাদের শৈশব, তারুণ্য এবং জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের সাথে জড়িত। সবশেষে বলতে হয়, আকাশবাণী ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বহুজন হিতায়, বহুজন সুখায়। বন্ধুরা, এবারে আমরা স্বাস্থ্য তথ্যে চলে এলাম। হিটস্ট্রোক, আজ কথা হবে হিটস্ট্রোক নিয়ে, পড়ছে গরম। হিটস্ট্রোক একটি জীবন হুমকিপূর্ণ মেডিকেল ইমার্জেন্সি, যা তীব্র তাপদাহে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট করে ফেলে। শরীরের তাপমাত্রা দ্রুত 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যায় এবং ঘাম বন্ধ হয়ে ত্বক

শুষ্ক এবং লাল হয়ে যায়। হিটস্ট্রোকের প্রধান লক্ষণ শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া, অতিরিক্ত ঘাম বন্ধ হয়ে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, পালস রেট হৃদস্পন্দন দ্রুত হওয়া, বিভ্রান্তি, প্রলাপ, বকা, অচেতন হয়ে যাওয়া। রোগীকে কী করতে হবে? তাৎক্ষণিকভাবে রোদ থেকে সরিয়ে ছায়ায় বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে। ভেজা কাপড় দিয়ে রোগীর শরীর মুছে দিন, সম্ভব হলে ঠান্ডা জলের স্প্রে করুন, ফ্যানের বাতাসে রাখুন। রোগী যদি সজ্ঞানে থাকেন তবে অল্প অল্প করে স্যালাইন বা জল পান করান। জরুরি চিকিৎসা নিয়ে নিন স্থানীয় কিংবা নিকটস্থ হাসপাতালে, দেরি না করে নিয়ে যান। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, দেখবেন রক্ষা পাবে। এছাড়া বাইরে বের হওয়ার আগে প্রচুর পরিমাণ জল কিংবা পোর্সেলাইন পান করুন। হালকা রঙের বা ঢিলে ঢালা সুতি পোশাক পরিধান করুন। দুপুরের কড়া রোদে যাবেন না, যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। বাইরে বের হলে অবশ্যই ছাতা, টুপি কিংবা রোদ চশমা ব্যবহার করুন। দেখবেন হিট স্ট্রোক থেকে আপনি রক্ষা পাবেন।

শ্রোতা বন্ধুরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না লুকা মদ্রিজ, ফুটবল জীবনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে যাওয়া দুই তারকা ফুটবলের লড়াইয়ের দিকে তাকিয়েছিলেন ফুটবল প্রেমীরা। কিন্তু ফুটবল প্রেমীদের মন ভরালো না ভুলল না দুই তারকা লড়াই। শুক্রবার সকালে নাটকীয়ভাবে 2-1 ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল পর্তুগাল। আর এরই সঙ্গে শেষ হলো আজকের তথ্য সম্বলিত অনুষ্ঠান। আজ সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এর অব্যবহিত পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন এবং পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছেছে। আজকে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা

2025-এর 29শে জুলাই রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ এবং আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুই পক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সে বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জি আগেই দলের জাতীয় কর্মসমিতি তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। এরপর ঋতব্রতর শিবির পৃথক বৈঠক করে আলাদা জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস শীর্ষক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 5টি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরওয়াল জেলার বালতালে দুটি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। দুটি রুটে বিশ্রামের ব্যবস্থা, খাবারের স্টল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে।
বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ

প্রধানমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়াদ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব, দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করবে। ভারতে বর্তমান নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানান, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান অঞ্চলে একটি দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 11 বছরের এক বালক একটি পিকআপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রীর দলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 সন্ন্যাসী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 সন্ন্যাসীর মৃত্যু হয়। বর্তমানে 13 জন চিকিৎসাধীন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবন সহ একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনের হামলার প্রত্যুত্তরেই তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত, এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ 16-এ জায়গা করে নিয়েছে পর্তুগাল। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরিসিচ গোল করে। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গঞ্জালো র্যামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে যায়। অন্য খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারওয়াল, 66 মিনিটে একটি গোল করেন পেড্রো পোরো। আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে রাউন্ড অফ 32-র অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 8:30। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্যাডমিন্টনে কানাডা ওপেন সুপার 300 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে ভারতের তানেয়া হেমন্ত জাপানের রিকো গুঞ্জির কাছে 21-11 ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী আকর্ষি কাশ্যপও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। সারা দেশের সঙ্গে রাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভি জি রামজি আইন চালু হয়েছে। অন্ধ্রপ্রদেশে আয়োজিত অনুষ্ঠানে গতকাল এই প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, এই কর্মসূচির অধীনে কর্মসংস্থানের সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। এদিকে আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নতুন এই আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্রামগঞ্জে জেলাশাসক কার্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভিভি জি রামজি প্রকল্পের সিপাহীজলা জেলাভিত্তিক অনুষ্ঠান। জনসম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জনসম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। খোয়াই নতুন টাউন হলে আয়োজিত জনসম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় প্রমুখ। এদিকে বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত দক্ষিণ জেলাভিত্তিক জনসম্মেলনে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাফু মগ, স্বপ্না মজুমদার প্রমুখ। এছাড়া কৈলাসহরের শ্রীরামপুরে স্বামী বিবেকানন্দ ভবনে 9 জেলাভিত্তিক জনসম্মেলনে উপস্থিত

ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দ্র দাস সহ অন্যান্যরা। এই উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে এসএসজি দলগুলোর উৎপাদিত পণ্যের প্রদর্শনী মণ্ডল খোলা হয়। ভিভি জিরামজি আইনের বিভিন্ন দিক নিয়ে প্রদর্শনীর আয়োজনও করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গণ্ডাতুইষা মহকুমার নারিকেল কুঞ্জে গতকাল আম উৎসবের উদ্বোধন করেছেন। তিনি বলেন, কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার গণ্ডাতুইষা মহকুমার আরও 342 কানি জমিতে আম চাষ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, রাজ্য জুড়ে বন্যাবিধ্বস্ত এলাকাগুলোর সরজমিনের পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে এবং এটি সম্পন্ন হলে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, এসডিআরএফ এবং এনডিআরএফের নিয়ম অনুযায়ী ত্রাণ সহায়তা প্রদান করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরেন রিজিজুর সঙ্গে বন্যাবিধ্বস্ত জেলাগুলো পর্যবেক্ষণের ফাঁকে গতকাল আকাশবাণীকে মুখ্যমন্ত্রী বলেন, মহাসড়ক সহ বড় ধরনের পরিকাঠামোগত ক্ষতির ক্ষেত্রে রাজ্যের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত সহায়তার প্রয়োজন হতে পারে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকিমি ব্লকের অধীন 18মুড়া এডিসি ভিলেজে গতকাল বিজেপির কৃষ্ণপুর মণ্ডল আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে শীঘ্রই 43 মাইল এলাকায় একগুচ্ছ পরিকাঠামো সহ অন্যান্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সমাধান সমারোহের আওতায় সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাগুলোর জন্য আগামী 21 থেকে 23 আগস্ট বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব গতকাল আকাশবাণীকে জানিয়েছেন, মামলার উভয় পক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে এই বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত রাজ্যে 181টি মামলা সমঝোতার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইনসেবা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য গোয়েন্দা বিভাগ বা ডিআরআই, আসাম রাইফেলস এবং রেল পুলিশ রেল সুরক্ষা বাহিনীর জওয়ানদের সহায়তায় গতকাল আগরতলায় পণ্যবাহী ট্রেন থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। ডিআরআই এর এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া কফ সিরাপের বাজার মূল্য প্রায় 6,54,00,000 টাকা। এই ঘটনায় খোয়াই জেলার একটি বেসরকারি সংস্থার ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজশিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য সরকার সক্রিয়তার সঙ্গে কাজ করছে। আগরতলা টাউন হলে গতকাল আন্তর্জাতিক নেশা বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আইন বা সাজা দিয়ে নেশার বিরুদ্ধে লড়াই করার চেয়ে সামাজিক সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ দুটি ম্যাচে স্পেন 3-0 ব্যবধানে অস্ট্রিয়াকে এবং পর্তুগাল 2-1 ব্যবধানে ক্রোয়েশিয়াকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। রাউন্ড অফ 16 কোয়ালিফাই করার পর এই বিজয়ী দল দুটি আগামী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ভারতীয় সময় সকাল 8:30 সুইজারল্যান্ড ও আলজেরিয়ার মধ্যকার পরবর্তী ম্যাচটি রয়েছে। নাগাল্যান্ডের প্যারাঅলিম্পিয়ান হোকাতো হোতেঝো সেমা পুরুষদের শটপাট F57 ক্যাটাগরিতে বিশ্বের 1 স্থানে উঠে এসেছেন। সর্বশেষ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিং অনুসারে আসাম রাইফেলসের সুবেদার হোকাতো হোতেঝো সেমা এই সাফল্য অর্জন করেছেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিও বিপর্ণা দেব বর্মা ভারতে জাপান মিয়া রাংথং তাই সাক্ষাম নাইমথাং বিথি স্নামখর তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন নখবই জুদা জুদা দেখিল কক খালাইমা ও মংসৈর লাইখা দিল্লি কতালো ভারত জাপান কথাজাক রাংথং ফুরামো মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি জাপানি মন্ত্রীবক্রক সানায়া তাকাই চিবাই বখাকনি কক লামসালাইমা ও আচুখা মন্ত্রীবক্রক শাখা ভারত হায়ুংনি দশ হাজার রাংথং তাই থাংনাই রাং বিশি হাকতনি জিডিপি বাংমারি অংখা স্নি দশমিক স্নি বসাকা স্নাম ফিরজাক তাই বানিয়া লাইতেসা খ্লাইজাকমাবাই বিশিক ব্রীচয়াউই জাপানি বানিয়ানি বাকি যত্তনি কাহামকুক থাই অঙ্গে বাচাখা ভারত কেন্দ্রনি কামি হামক্রাইতে হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান মিয়া অন্ধ্রপ্রদেশ নি তিরুপতি হাঙ্কর ভি বি জি রামজি কামি কেরং নই সাই নই জীবানো চেঙ্গেরেখা পান্ডা মন্ত্রী অক্রায়ন চন্দ্রবাবু নাইডুবো মানজাখা পান্ডা কক নারকমাবো বর্ষাকা তাং বুতাংনি বিশিং কামিনী তাং সামুং বাই গদাল জাগ্রকনি সালছাড়ানি সামুং বাংরুবই সালছাড়া নই জীবা ক্লাইজাখা তাকলাই বিশি কেন্দ্র হাপাং খক চুকু চিবা সাই দগ্রা রাজাকরাং গোসিমুং রেখা ইয়াঙ্গ হাস্তে ও বমিয়া জুদা জুদা হাঙ্কর সংসারজাক পান্ডা তিরুপ

0: সভাপতি শঙ্করনি পান্দানো দাদাক সিদাক ফুনুক জাখা আগরতলা নজরুল কলাক্ষেত্র ও সংসাজাক হাস্তে বেরেমনি পান্দা ও হদা হামক্রাইতাই হদা রিংমন্ত্রী টিঙ্কু রায়শাকা হামসাজাক ভারত নই সাইব্রি চিসনি নাহার মুংন সুপুংনানো নাহারি অকেরং নাংমানি বারজা ইয়াসাগানো কতাল অকেরংনি শেপন হাস্তেনি শেপমান্নাই রক্তিথানি সগৈডানো হাস্তে হাপাংনি নাহার মং বিশ্রামগঞ্জনি হাঙ্কর নাইকল ফাং হাবা নগব সংসাজাখা ভিবিজি রামজি তাংবুতাংনি সিপাহিজোলা হাঙ্কর বেরেমনি কুথুমলাইমং আর মানজাখা সিপাহিজোলা জেলা পরিষদনি কাসকুজক সুপ্রিয়া দাস দত্ত গুমতি হাঙ্কর নাইকল ফাংনি চেতনবাই সংসাজাক লুকুথুমো মানজাখা হাস্তে বিধানসভানি স্পিকার রামপদ্য জমাতিয়া বসাকা ও তাংবুতাং চেংজাকমাবাই হাস্তেনি তাং সামুবাই গদাল জাগ্রক রাংথংতুই হামক্রাই এঙ্গানো খোয়াই কতাল টাউন হল সংসাজাক লুকুথুমো মানজাখা বিধানসভানি চিফ হুইপ কল্যাণী রায় জেলা পরিষদনি কাসকুজক অর্পণা সিংহ রায় হাঙ্কর নাইকল ফাং রাজাত পান্ত ইয়াঙ্গ বিলোনিয়া কচাম টাউন হল সংসাজাক সালগ্রা হাঙ্কর বেরেমনি লুকুথুমো মানজাখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমএলএ প্রমোদ রিয়াং মাইলাফ্রু মক স্বপ্না মজুমদার আকর্ষণ কৈলাসহরনি শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনব উনকোটি হাঙ্কর বেরেমনি লুকুথুম পান্দা সংসাজাখা আর মানজাখা হাঙ্কর নাইকল ফাং মেগাজৈন উনকোটি হাঙ্করনি অরুণাচল প্রদেশনি মন্ত্রী অক্রা প্রেমাখান্দু শাখা হাস্তে গনাঙ্গই তুই লম্মা তংহালগ দেরাজাক আমচাই রকনি তংহালক চেরি নাইমুংনি সামুং তাংজাগৈ তঙ্গু অ সামুং পাইমাইয়াগুলো কেন্দ্র হাপাংনি থানে সবাই শুক্রুবৈ কাংগ্লাই জমা রাজাগানো এস ডি আর এফ তে এন ডি আর এফ নি রায়দান রুগৈ চুবাচু ইয়াফার জাগানো কেন্দ্রনি মন্ত্রী শিবরাজ সিং চৌহান তৈ কিরেন ডিজিজুবাই তুই লম্মা তংহালক নতুয়ই চেরি নাইমানি কক সালেমুং ইয়াগুলো মন্ত্রী অক্রা শাখা লাহার কতর্নক হবই কতর তাং বেখরেব দেরামুং অংমানি দেখিল হাস্তেনি বাগৈ কেন্দ্র হাপাংনি থানে ইয়াকবার আচুপাচু নাঙ্গৈ মানো লুকুরকনি সানমুংতেই নাংকুক মানো যতনি শাখাবতনি হামক্রাইনি ওয়ানসক তাং নাহারৈ টঙ্গুহনী শাখা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মিয়াতেলিয়ামুরা আথারো মুরা এডিসি বিলেসনি বিজেপি কৃষ্ণপুর মন্ডলনি চেতনবাই সংসাজাক পান্দাব অকগ্ন শাখাব বশাখা এমএলএ হামক্রাই তহবিলনি রাংবাই দায়িত্বী ন ৪৩ মাইলনি সিমি ত্রিপুরা বস্তি জড়া লামাস নামুংনি সামুং জেংজাগানো অ আমসায় কাইসা শ্রৃঙ্গাই রকনি হোস্টেল বস নাম জাগানো আবনি লগি লগি চিং ফেরাংনি সেপ ফার্মুং টংসকনাই সেপ কাহামনি বাকি মুঙ্গিয়া কামি আমসায় কাইসা সাব স্টেশন নামনানি চেতনব নাহার জাগৈ টঙ্গুহনী ন হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ মিয়া গন্ডা তৈসা বখাক্সেনি নারিকেল কুঞ্জাও সংসাজাক নখা সালনৈনি থাইচুক তেরন চেঙ্গে রেখা পান্দান চেঙ্গি বর্ষাকা হুকবার খ্লাইনৈ রকনি আজিমুং ক্রাক খ্লাইনানো নাহারৈ তে আজিমুং বাংরানো নাহারৈ হাস্তে হাপাং গন্ডা তৈসা বখাক্সেব তেই ব কানিক থামরা ব্রৈচি নৈ থাইও থাইচুক হুকবার ফুয়ারনানি ককচংমুং নাহারকা ফুটবল হায়ুং কাপনি রাউন্ড অফ থার্টি টু নি পাইথা কনৈ ম্যাচ স্পেন থাম বুকসা গোলনি ফেরবাই অস্ট্রিয়ান তৈ পর্তুগাল নৈ সা গোলনি ফেরবাই ক্রোয়েশিয়ানো ম্যাচেনখা রাউন্ড অফ সিক্সটিন কোয়ালিফাই এংমানি ইয়াগুলো কপ্লাই এংজাক অ বদল দল নৈ তৈ কাইসা ম্যাচ বাতাইলাইয়ানো ভারতনি জরানো রগৈ তিনি ফুং দামচার সতী থামচি সুইজারল্যান্ড তৈ আলজেরিয়া থংলাইয়ানো নাগাল্যান্ডনি প্যারা অলিম্পিয়ান হোকাতো হোতো জেসেমা চ্লারকনি শর্টপাট F57 ক্যাটাগরি ও হায়ুংনি পুইলা থায় কাসাই ফাইকা পাইথাক হায়ুং প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিং নরগৈ আসাম রাইফেলসনি সুবেদার হোকাতো হোতেজু সেমা অ থাই মানখা তাবুক নবর তিবারনি ককতমা বস্কাং দামনৈ চিব্রিয় সালসি তৈ ধলাই হাঙ্কর ফেরাঙ্কগৈ কবাংকে ওয়াতৈ ওয়াউই মানহনৈ হজাক মংরেখা নবর তিবার নাইখুং তিনি দিবর জরা নখা মনাকজাক টঙ্গানো ফেরাঙ্কগৈ কিসাসক ওয়াতৈ ওয়াউই মানহনৈ হজাক মং রেজাখা তিনি সালনি তুংমারি সাকাও থামচিবা ডিগ্রি তৈ খামাবো নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গৈ মানো তিনি আইচুগ খামানি তুংমারি টঙ্কা নৈচিসনি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রিজি বাব
1: এতক্ষণ শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে এখন শুনুন গীতালে অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গীতালী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস। অনুষ্ঠানটি এখানে শেষ হল আকাশবাণী মিলনিয়া। এখন শুনুন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া।

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 8:30 হয়ে 40 সেকেন্ড। শুরু হচ্ছে ছোট্ট সোনাবন্ধুদের প্রিয় অনুষ্ঠান শিশু মেলা। আজকের পরিবেশনায় বেলুনিয়া হিন্দুল কালচারাল একাডেমির ছোট্ট বন্ধুরা।

নমস্কার সবাইকে। আজকে আমরা আবার বসে পড়েছি আমাদের সবার প্রিয় শিশুমেলা অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে আছে হিন্দুল কালচার একাডেমির ছোট্ট বন্ধুরা, সাক্ষী পাটারি, সিময়ী গোপ, দেবস্মিতা বণিক, বিনায়ক মজুমদার, ধ্রুব পাল ও

0: গল্পটি শোনাবে।
1: বুদ্ধিমান কাক।
2: একটি ছোট্ট একটি ঘর ছিল, সেখানে দুই ভাই বোন বসে খাবার খাচ্ছিল। তখন একটি কাক এসে কা কা করে করলো। তারপরে এক বোন বলল, ভাই আমার তো কাক থেকে খুব ভয় লাগে, তাড়িয়ে দিয়ে আয়। তো ভাইয়ে গিয়ে তাড়িয়ে দিয়ে আসলো। তারপর হঠাৎ করে ওদের মা এসে বলল, কেন তাড়ালি রে ওই কাকটাকে? বলল ভাই বলল, মা আমি ওই কাকটাকে দেখলাম একদিন একটা ইঁদুরকে মেরে খাচ্ছিল। তাহলে শুনবি কাক কত বুদ্ধিমান? ভাই বলল, হ্যাঁ শুনবো। এক গ্রীষ্মকাল একটা কাকের জল পিপাসা পেয়েছে। সে একটা মাটির কলসি দেখে গেল, ঠোঁট ডুবিয়ে সে জলের না গলার পেল না। কলসির চারিপাশে অনেকগুলি ছোট পাথর দেখতে গে পেল। সে ছোট পাথরগুলি একটা একটা করে কলসির মধ্যে ফেলতে লাগলো। একটা তারপর জল আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। তারপর খুশি মনে জল পান করে সে উড়ে গেল।
0: বাহ, খুব সুন্দর একটি গল্প বলল বিনায়ক মজুমদার। এবার একটি গান শুনব ধ্রুব পাল থেকে।

বাহ, খুব সুন্দর। আজকের এই শিশুমেলা অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ছোট্ট বন্ধুদের নিয়ে প্রিয় অনুষ্ঠান শিশু মেলা। আজকের পরিবেশনায় ছিল বিলোনিয়া হিন্দুল কালচারাল একাডেমির ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

গাছ থেকেই বৃষ্টি, বৃষ্টি থেকেই সৃষ্টি, একটি গাছ একটি প্রাণ। তাই বেশি করে গাছ লাগান, সবে মিলে গুল্লে বন, থাকব সুখে অনুক্ষণ। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, নিজে বাঁচো, অন্য কিছুকে বাঁচাও। সুন্দর সুন্দর সুস্থ জীবন গড়তে চাই স্বেচ্ছায় বৃক্ষরোপণ করতে। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মিলনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন দিল্লি কেন্দ্র থেকে স্পেশাল নিউজ বুলেটিন।

বন্ধুরা, এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে স্পেশাল নিউজ বুলেটিন। আপনার অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 9:05 হয়ে 45 সেকেন্ড। শুরু হচ্ছে গানে গানে অনুষ্ঠান।

গানে গানে আসরে সমস্ত শ্রোতাবন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের গানে গানে আসরে 1991 সালের মুক্তিপ্রাপ্ত একটি বিখ্যাত হিন্দি রোমান্টিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র সড়ক। আজ আমরা শুনব সড়ক ছবির বিভিন্ন গান। প্রথম গানটি আমরা শুনব কুমার শানুর কণ্ঠে, লিখেছেন সমীর।

মহেশ ভাজ পরিচালিত। সড়ক ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত এবং পূজা ভাজ। এটি মূলত পতিতাবৃত্তির

অন্ধকার জগৎ এবং সেখান থেকে ভালোবাসার মানুষকে উদ্ধারের একটি আবেগপূর্ণ গল্প। অনুষ্ঠানে এবারের গান শুনবেন অনুরাধা পাডওয়াল এবং মনহার উদাসের দ্বৈতকণ্ঠে।

1991 সালের ব্লকবাস্টার ছবি। সড়ক সম্পর্কে বলতে গেলে বলতে হয় রবির যে ছবিতে যে হিরো, হিরোর ভূমিকা যে নিয়েছে ছবিতে। রবির অনিদ্রা, রোগ এবং বিষণ্ণতার মূল কারণ ছিল তার চোখের সামনে বোন রূপার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করা। রূপাকে তার প্রেমিক ধোঁকা দিয়ে মহারানীর পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল, যেখানে সে গুরুতর যৌন রোগে আক্রান্ত হয়। বোনকে বাঁচাতে না পারার এই অপরাধবোধ রবিকে তাড়া করে বেড়াত, যা পূজাকে দেখার পর এক ধরনের প্রায়শ্চিত্ত বা মুক্তির সুযোগে পরিণত হয়।

পূজাকে তার নিজের আপন মামা টাকার লোভে মহারানীর কাছে বিক্রি করে দেয়। এই চরম পারিবারিক বিশ্বাসঘাতকতা ছবিটির অন্ধকার আবেগকে যেন আরও তীব্র করে তোলে। এবারের ছবি শিল্পীরা কুমার শানু এবং অনুরাধা পাটওয়াল।

আপনারা শুনছেন গান গান অনুষ্ঠান, আজ শুনছেন হিন্দি ছবি সড়ক থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গাওয়া গান। আজ কথা বলছি সড়ক ছবি নিয়ে। ছবিতে রবির ঘনিষ্ঠ বন্ধু দীপক তেজওয়ারি এবং তার প্রেমিকা চামেলির অর্থাৎ নীলিমা আজিম একটি সমান্তরাল করুণ কাহিনী রয়েছে। রবি যখন পূজাকে এক রাতের জন্য পতিতালয় থেকে বাইরে নিয়ে যেতে চায়, তখন মহারানী যিনি এই ছবির ভিলেন গ্যারান্টি হিসেবে গোট্টাকে আটকে রাখে। পরবর্তীতে রবি এবং পূজাকে সাহায্য করতে গিয়ে গোট্টা এবং চামেলি দুজনেই মহারানীর হাতে নির্মমভাবে খুন হয়। এই ঘটনাটি রবিকে পুরোপুরি প্রতিশোধ পরায়ণ করে তোলে। এবারে ছবি সড়ক থেকে জামানেকে এই গানখানি কণ্ঠ দিয়েছেন অভিজিৎ ভট্টাচার্য।

সারেক ছবির গানগুলো তৈরি করেছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক নাদিম সাবন। তুঝে আপনা বানানি কসম এবং জিনে কে লিয়ে সোচনা গানগুলো এই সেই সময় চার্ট বাস্টার ছিল এবং ছবির সাফল্যে বড় ভূমিকা রেখেছিল। এটি 1991 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়করী হিন্দি চলচ্চিত্র ছিল, যা সঞ্জয় দত্তের ক্যারিয়ারকে অ্যাকশন হিরো হিসেবে অনেক উঁচুতে নিয়ে যায়। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন, অনুরাধা পাড়োয়াল এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গানে গানে আসরে হিন্দি ছায়াছবির গান। আজকের ছবি ছিল সাদাক, শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। এখন শুনুন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

সুপ্রস্তুত বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশবন্ধুরা অনুষ্ঠান, শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশমাতৃকার গান। দেশবন্ধুর অনুষ্ঠান এখানে শেষ হলো আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 10:30 হয়ে 15 সেকেন্ড। শুরু হচ্ছে সিনিয়র সিটিজেন কর্নার থেকে পুরাতনে অনুষ্ঠান। শুনুন টপা ঠুমরি এবং বৈঠকি গান। অনুষ্ঠানের শিল্পী সুজয় মুখার্জী।

0: 마이크 사르사보인도 메가헤르즈 FM 모진도 칸에 동네에 칸이다 코코테 북송로 저토노노 람소고 디니 LM 그릉 아판도 하이나 하이 앙노르 마그이 투이 파이피우카 코르스 벨라이 LM 그릉 타쿠노 벨라이케나 엑스퍼트 벨라이케노 르사몽 그릉 아기니 시리즈 디니 아기니 제 라이다 아톰마니 베박노 베박노 보 르사몽 비싱디 싱노 프랑기 마노 에바 스니마노 성 제 자두니 যে জাদুনি খরাং মানে আবো বিন থানি তঙ্গো বেলাইখান খরাং সানাম না করং বেলাইখান রসামুং করং নরকা খানাগা গে সাইমানান বিনে সিনমুং হানা লাইন ফুইলান আং তাকু গাওখরন লামসুগো সিন কবর এফ এম উজ্জয়ন্তিনি এলম করং পান্ডো নি নি সিনমুং রগাদি দ নি মুং তামুং খা
1: আনে মুং খাই বিশু কুমার গান পারা খাই কাইরাই বিদা মোরা আগি সিনি থাগুনি পু মুং খাই বাদ সদা হন্দাকতা গান বা মুং খাই গাতিরাই আন বাবু মুং তা
0: ওল হেঙ্গা আঙ্গে তিনি ইয়াং মান্দাই নি কায়রে ফাইজিং ফাইসক বাইজা আং ইয়াং আমসনি যত তাকো কাতে বুক সোনো খানাই তোনা রনো বেলা বেলা খান হামবে মা রন্ন রক খানাই তোমনি বাগে অজরা সিনি এলম করং পানন নরনি আমজে নাং ফাই সক বাইজা গা তিনি তাকো অকরা বিশু কুমার বাইসিং তিনি একক সালাইন কবামা বিনি রসং বুসং খনালাইন নি নক নক হং সাব সাব দং তাকো
1: আন নক হং গাই তাবান সলা সাসং খরক বুরি তং তা
0: তাই নং নি নি লগিকে
1: আন নগিনি তং গাইসা
0: ওয়াল হেঙ্গা খানা খানা সাবো খরক বুসক বিনি নক নুখুঙ্গ বড়রক তংনা পড়ালেখার খাইজাক দেন
1: আংকাই তো আগে সেরাই ফুরো কিসা হাই পরীক্ষা এঙ্কাই আজরা রগলে খুগ্র খাইও তামর খাই ওঙ্কাই পরীক্ষা তাই আনি তাকু বুখরক পরীক্ষা আংকা আন্না জ্বরাও খাই পরীক্ষাক লিয়া কিসা পরীক্ষা পরে উই কথা বুক নাম দস্তর রই মান রব কিসা মান রপ্তা
0: নরনি আশাই সংকে খরক বুসক
1: চিনি আশাই সংকাই কচলার তাকুক বা বেরই খরকসা দার কথা ঠিকা এঙ্কা তাই খরক বুঝ তাবো কাই আন দারা কচার হাই মিজি কলেজ যাদব কলেজা ফরঙ্গি চংতা
0: ওয়াল ফাটি হিঙ্গাকে বিনি সিনমুং তো সঙ্গ মালাইকা তাই তাবো কা বিনি রসাম সঙ্গ খালাইন রসাম তাংসা ফুলিয়ান সঙ্গ খালাইন আবনি জাগুলো তরু তরু নিনি লংমানি কগ সঙ্গ থালাইনাই দহকে তাম রসাম সঙ্গ ফুলিয়া খানার নাই
1: সাবই খানার ওয়ান যে তিনিয়া বাবু আমা সঙ্গ ভাইকে পুষি তো রখা ভাইকে লও রখা আ কাহিনী না সাবির সাবনতা
0: দো সেংদি হিঙ্গাকে তাকু কখরা বিশু কুমার নিন রসাম সঙ্গ খানালাইন যে খানাই তোনে রনমাং সানাই হিঙ্গে তাবো কা সঙ্গ খানালাইন বিনি রসামুং ন বিন খরং ভাইকে

所以，我能说个汤姆，啊，那心的，所以，所以，所以，我要是个汤姆，那心的，所以。

아야카 아브리바 기셀레자크

아부세대야네 모두 오기샤 오양라자 가버 서야 서야 서야 서야 무야 어신이제 가서로 서로 서야 서야.

어서야 도열에 바사들 소이도 가이나네 서야 어서야 서야 서야 어서 말래 생당래 자네

Oh, come on, yeah. Oh, come on, yeah.

미실레 카이보 어성룩가가는 서예 어서예.

마모 어구모 양탕는 서예 어서예 어서 물래 마세리 따모 양탕는 서예 서야 어서예 어서 물래 마세리 커라 큰아끈

너가 오바사 속에도 서예 어야 시리 시리 바사야 파이년도 서예

바스리 커라 크나 그 모두 꺽사야 어파노 이세어 나신데 서예 어서예.

那是个，东打库藏的康日我送走，那是个。

दस को मुसले समने बगा

Nasigɛnin yo

let's go.

你才来。Happy girl.

Hemondro tai malati tebor mani kukti risap sagra samung.

Machine sagana bado yokra tabu yozara.

엄마야, 전화 꺼야 돼. 내일 마실래서 그래. 오빠도 욕으로 비티 욕으로 해야 돼.

다 어디 가노? 이라달래까이만이 여사님 어때? 어, 쟤만이 잘렸다, 쟤, 나이 터고, 어, 나이.

야고 보랑 콕사 그래 어디다 따보냥 따모 가뇨 니네 너나 어라잘래 까이마니 여사니 못해 어야 그자 군토 롱고 어나냐

বাবলে বুড়া চাকরি তো মানুহ পন চেপেংনাত মানুহ মানুহ মেনে বুড়ি চাকরি তো মানি বন চেপেংনাত মামা মানানা তো খাব খাব।

কুশলে ফিরিয়া তাঙ্গি পাই পুরু বস মাছে আসানা চায়া পুরু সাবন দুচির নাই খাব খাব সাকু বই সঙ্গে নাইলে কবলে কব সাকু বই সঙ্গে ওয়ানা করি বেলে ওরা জনি দালা তিসা নানিলে ওরাই বাই বারুলে নাই মাইলে টঙ্গ দি টঙ্গি ছানানি বাবু টঙ্গ দি টঙ্গি ছানানি মানিলে সাদলা ইয়ে ফাই নাইবা ফানি সাদলা ইয়ে ফাই নাইবা ও বিটি ছাকো ওই বিটি তুই নাইবা বিটি নারং নাই রংব বাড়ি কাঙ্গুর মানি সকর বিটিলে করো যাই নাই দে খাবো খাবো চাঙ্কাই কব কব চাঙ্কাই বানানা করে মানে।

চাখে খাল খাল বাবু রসি টংফুর বলাই কল নি বতী নিব্র বাবু চাখি চাওয়াল বলাই ছনল চাখালে খাল খাল বাবু নি মিমু বখাই আমা বুড়ো জু কাই টংগ্র বা কময় দু নায়ক তুমি তক্তি নুগনে আবখাই আমানি মিম বাবু মায় যা তঙ্গই থামু মায়া মায় যা তঙ্গই থামা করি বুলে তিসিং শিখলাম কামাল লন্ডনি লঙ্গা বাসকে মাইতা খুটানি নকসে দুসে নি সঙ্গে ও কিদিন বাড়িয়া জুন আনি সেরুমা নিনে ও কিদিন বাড়িয়া জুন ওনা করি বুলে হাইদে ถ้าก็ยาสินะไปแกอาชีพไม่กระทั่งเจ้าเนาะไปแกเจ้าบุญถึงตําหมอไข่ไหนตําบุญถึงตําหมอไข่ไหนตําหมอยกระตําหมอบิติยกระตําหมอบาดเลยจอดไปทางไกลเนาะตําหมออาชีพบ่ทางกะกะติหาไปแกกะติบ่ตําหมอไข่ไหนทางไกลไม่เนาะสึงลา ক্রিব রং খা পুয়া থাকি ক্রিব কক মো সঙ্গে ও কেটিন বাড়িয়া জুন বাবু নো সুন্দর নবাম সুন্দর

0: yokuna, piti yokuna yana. Madole tanga nyo yashin payana, yashin tanga nyo kati payana. Omani le sadala kubui payero, pani sadala kubui payero. Biti le sakubu biti tinyero, biti narang nairo buk. Obari le kangoro mani, sokoro biti koro le sayo. Nje nang kala sala baba buni biti mani sadala yang ay pay nero biti saku boy biti tinyero o sawi nang kanarini may le lo kiti tong chini chini babo muta cha tong chini chini no kung sumar.
1: শুনছেন এফএম উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাকিস্তানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জনের মৃত্যু, আহত 8। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ভারত। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595। ফিফা বিশ্বকাপ ফুটবল রাউন্ড অফ 32 ম্যাচে সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় আজ অস্ট্রেলিয়া মিশরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পায়েলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এই প্রসঙ্গে তারা 2025-এর 29শে জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়া গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনারও নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় আল কায়দা, আইসিস, জেইস ই মোহাম্মদ, লস্করে তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধ নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালসের এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সমাজ মাধ্যমের বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে, যা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন সফলভাবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবার পর জাপানের বেশ কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যম ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। দি জাপান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে সরবরাহ শৃঙ্খল সমস্যা, জ্বালানি নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারের সঙ্গে সম্পর্কে জোরদার করার পদক্ষেপ নিয়েছে। কিয়োটো নিউজ জানিয়েছে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে একটি মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত জাপান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প তিনি জয়পুর মেট্রো রেলের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শিলান্যাসও করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ

0: স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। প্যারিসে ভারত ফ্রান্স বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, এর কারণ প্রযুক্তিগত উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য, শক্তিক্ষেত্রে রূপান্তর এবং ভূরাজনৈতিক বিকাশ ইত্যাদি। শ্রীমতী সীতারামন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ফরাসি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ভারতের লগ্নির আবেদন জানান। যুব বিষয়ক দপ্তর আজ নতুন দিল্লিতে মাই ভারত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনক্লেভের আয়োজন করেছে। অ্যাসোচেম, ফিকি, সিএআইটি এবং বণিক সংগঠন সিআইআই এই কনক্লেভে যোগ দিয়েছে। শিল্প সংস্থাগুলিকে মাই ভারত ব্যবস্থাপনায় যোগদানের লক্ষ্যেই এই সম্মেলন। সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুবকদের উন্নয়নের ওপর। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे, उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे। और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহল করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রতীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত রয়েছেন। পাকিস্তানের শেরানি ঝোপ মহাসড়কে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 8। বালুচিস্তান ও খাইবার পাখতানখোয়া সীমান্তের কাছাকাছি দানাসার এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 40 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঝোপের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরের পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া সকল পুণ্যার্থী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন এক চিঠিতে, বার্ষিক অমরনাথ যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক একতার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রা হল সনাতন সংস্কৃতির প্রতি অবিচল ভক্তি, ধৈর্য, সংযম এবং অদম্য চেতনার পবিত্র প্রতীক। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গত 24 জুন পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে কারাকাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595, আহত 12,000-এরও বেশি। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে।

0: দে খেলবে আর্লিংটন স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। খবর এখনকার মতন শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এখন আবারও শুনবেন এফএম উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান।

아마 카타 봄바이데 요네 카나데자르네 데네

いっぱい再生回数まみれるな。みやしれまくとさんぱいっぱい。

আমি তো খাবার পেকেছি বড় ফুল না না বসে কামিলে কেমন কামিলে মুদ্রা খামানি বড়

Hacele, me quedé.

하늘문 나서게 세네 고설로 떨어지게 세리게 세리 하늘 화소나

Thank you.

kind of

কতর রাগি নি সচা যাকব মন দক্ষিণা গিনি হন দংসর কাপলে কাতে ও ফালনাকা খাই কিসাব দেখলে যশা কবিতি সানা দেবংশী খাইব সঙ্গ দেখলে যশ পালনে রইব যাকসিব থাঙ্গো যাগরা থাঙ্গো না বঙ্গ যশার বঙ্গ বংশ চোখ খুলছে ফেকে খেলায় তঙ্গ দেখলে যশায়

soy yo. Yeah,

Seigneur, sois à moi, quoi, Seigneur.

0: এতক্ষণ শুনলেন এফএম উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।
1: আলসা উইলিয়ামস উইথ দ্য মিডডে নিউজ। দ্য হেডলাইন্স: Prime Minister Narendra Modi describes Amarnath Yatra as eternal chapter in spiritual tradition and cultural unity of the country. Extends greetings to devotees. Finance Minister Nirmala Sitharaman invites French investors to partner with India's journey towards Vikasit Bharat 2000.

এতক্ষণ শুনলেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ছিলেন নীলা মজুমদার। ধনধান্য পুষ্পভরা অনুষ্ঠানটি এখানে শেষ হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে অনুষ্ঠান আমি নারী। এই অনুষ্ঠানে আজ শুনবেন সুরো মালিকা। রয়েছে বাংলা আধুনিক গান, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

সুরমালিকা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান। অনুষ্ঠানে শিল্পী ছিলেন অরুন্ধতী হোম চৌধুরী। আমি নারী অনুষ্ঠান এখানেই শেষ হলো।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপরেই বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।